মোমাসকাল কৃষ্মশান ভূমি লে যায় জায়গি ক্রমিশন টুডে অ্যাট ইলেভেন এ এম রুদ ঘোয়ামে রুদ ঘোয়ামে সতাশি সাল কে 87 ইয়ার্স ওল্ড কে শ্রী শ্রী কিষুন বন্ধু শ্রী শ্রী কিষুন বন্ধু জিনে সব লোক শ্রী কিষুন কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থি আজ দিন কে 11 বজে আজ দিন কে 11 বজে উনকে দামাদ শ্রী দানন গুরাপা কে ঘর রাল রোড ঘাওবা সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে ঘাওবা কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট 11 এ এম লেকাজেন কিউপিপ মে 56 সাল কে 56 ইয়ার্স ওল্ড কে শ্রী রবীন্দ্র সিং জীবন জিনে সব লোক লোল কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থ আজ দিন কে 11 বজে আজ দিন কে 11 বজে উনহি কে ঘর লেকাজেন কিউপিপ সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে বিগাগা কি শ্মশান ভূমি লে যায় জায়গি ফিউনারাল টুডে অ্যাট 11 এ এম রারুদ পজদি ফ্ল্যাক মে 49 সাল কি 49 ইয়ার্স ওল্ড কি শ্রীমতি রেশমা সিপাসান পেদাশি নাম বলবন্ত আর জিনে সব লোক পুনম কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে আজ দিন কে 11 বজে উনহি কে ঘর রোড পজদি ফ্ল্যাক সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে মেজিন কোন্ডু মাস্কা কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট 11 এ এম বেটকা রোড মোগুমে 86 সাল কি 86 ইয়ার্স ওল্ড কি শ্রী নন্দকুমার মনরত্ত জিনে সব লোক অনিরুদ কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে আজ দিন কে সাড়ে গ্যারহ বজে উনকে দামাদ শ্রী রাজেন দেবীদিন কে ঘর বেটকা রোড মোগু সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে পিতো কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট 11:30 এ এম এনএচডিসি নম্বর এক মাপুমে সাল কে 49 ইয়ার্স ওল্ড কে শ্রী রাজকুমার গোর জিনে সব লোক রোশন কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে আজ দিন কে সাড়ে গ্যারহ বজে উনহি কে ঘর এনএচডিসি নম্বর এক মাপু সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে থ্রিয়লি কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট 11:30 এ এম রুদ কুইন ভিক্টোরিয়া মে 90 ইয়ার্স ওল্ড কি শ্রীমতি দুলারি ওরা জিনে সব লোক মামা আনন্দ মহাদেব কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে আজ দিন কে 12 বজে উনকি বেটি শ্রীমতি সাধনা বন্ধু কে ঘর রোড কুইন ভিক্টোরিয়া সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে বুশো কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট নুন রোড ব্রিজিভিয়া জিয়ামে 85 সাল কে 85 ইয়ার্স ওল্ড কে জনাব আব্দুল নাইম ফুন্দন জিনে সব লোক নাইম কে নাম সে ভি জানতে থে অন্তকাল কর গিয়া হ্যায় উনকা জনাসা আজ দিন কে সাড়ে বারহ বজে উনকে বেটে জনাব মোহাম্মদ জাভেদ ফুন্দন কে মকান রোড ব্রিজিভিয়া সে নিকাল কর দফনানে কে লিয়ে বুবুয়া কা কবরস্থান লে যায় জায়গা ফিউনারাল টুডে অ্যাট 12:30 নুন তামারেন রোড শামুনি মে 66 সাল কে 66 ইয়ার্স ওল্ড কে শ্রী সত্যজিৎ বাহাদুর জিনহে সব লোক ডিএমডি কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে আজ দিন কে এক বজে উনকে ভাই শ্রী প্রীতম বাহাদুর কে ঘর তামাগে রোজ শামুনি সে উঠা কর অন্তিম সংস্কার কে লিয়ে কৌগোপাল শামুনি কি শ্মশান ভূমি লে যায় জায়গি ক্রিমেশন টুডে অ্যাট 1 PM আলিমং রোড গুডল্যান্ডস মে 85 সাল কে 85 ইয়ার্স ওল্ড কে শ্রী রাজদন ওরিয়া জিনে সব লোক দর্শান কে নাম সে ভি জানতে থে উনকি মৃত্যু হো গই হ্যায় উনকি অর্থে

0: বলার কোনো বি মাঝহাব বা কোনো বি রিলিজন হয়ে যাই বা কোনো বি শিখ বা তার সব ধর্ম গ্রন্থ বলে রার দুনিয়াকে ও চাহে বাইবল হই কোরআন হই ভগবদ গীতা হই তিরুবলুবর হই হর এক গ্রন্থ বলে রা দান করে কি তোর হাত জিতনা খুলে রই ও আচ্ছা কে কি জব দান করব তো ভগবান ভি খুশ হোলা আম নেই বলতে সব পয়সা দান করে কি মানা তোরা লাপে মিল লি থাঁত কে তা মহিনা ফিনিশ কে তা 10 রুপিয়া কেউ গাতো কি নিয়ে গোলে কাক দিয়ে দেব ইয়ার গো বিমার ব্যক্তি কে ইয়ার গো বেওয়া কে ইয়ার জন ব্যক্তি কে ঘর নেই বা কোন চিজ কিন কে দিয়ে দিল এগো প্যাসা কে পানি দিয়ে দিল পিয়ে কে এগো ভুকা কে খানা দিয়ে দিল তা ভগবান ভি খুশ রে তোরা ইতনা আশীর্বাদ দেই কি তোর ঘর মে কবো কোন চিজ কি কমতি নেই হাম অনুভব সে বলে তাই হামনি কি বরাত মিল হামনি কি সিখাইলাক বার হামনিও ই করি রা স হর মহিনা জব লাপে মিলেলা হামনি কি পগার মিলেলা তো থোড়া সো নিকাল কে কই কি দান কর দিয়ে কোন চিজ খাই কি ইয়া পিয়ে কি দে দিয়ে তো ব্যক্তি জীবন ভর তোরা ইয়াদ রাখি আর গমরপট চলতে বা আব জলসা করব স নাচব স গাওব স চাচি লিলু হামনি কি সাথ দেব তো গাঁবে সে ওকর টিম মামা পরিবা আর খুব গমট করতে হন সব তো আজ জন্মদিন বা আশিতা কে চাচি লিলো আশিতা কে ধে মনা প্যার আশীর্বাদ আশিতা হাবিব দে ধে মনা প্যার ও খুশি বাই গীত শুনে কে জলসা বা অঞ্চু কে গাওয়াল তো চল আশিতা আর চাচি লিলো হ্যাঁ গে তো কি না মসজিদ গমট করতে ভি রাত কে জলসা বা চল জলসা করে হো ঠপড়ি বজে কে শুরু হো গেল আব জলসা হই আহা
1: Ladies and gentlemen, Namaskar, the boat crew.